সোলা পুচি জানি হলু এন মিটু বেড়ে এটা এডমিস আহলা কেজি দরকার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি নে সাইপ্রাস প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টো দুলিদেস ম্যাম ওনা মে দিলিমানে চরগা মহ আতিকানি ম্যাম জরগাও আইদনে ইতান দাতা চে কিসা থপুন চি পবু চিচা ওয়াহি বাদা আহগা প্রেসিডেন্ট কারু ম্যাম কাপিনি গাবানে ইন্ডিয়া মা মেলো ইগা মহ আম্ব হে সাইপ্রাস ফরেন মিনিস্টার ডাক্তার কনস্টান্টিনো কম্বোস ট্রান্সপোর্ট কমিউনিকেশন দনে ওয়ার্কস মিনিস্টার অ্যালেক্সিস বাফিডেস ইকিশা আজাপিয়া নম্ব এদনে আমায়া ইমা নম্ব মে ইন্দা আহগা প্রেসিডেন্ট কারু মে আবুনি রাষ্ট্রপতি ভবন মানে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুগো চরগা অলবদা লাহগা ইমুকে বা ছিটি মুমা মানে বীর সিগ্রে লাপ্রগে দা না জি দু হাজি না লানে আহা ইনু এচারকা আনি কাসু মাচিনু আজিটেলা সিগারেটস এন্ড আদার টোবেকো প্রোডাক্টস অ্যাক্ট কপ্তা আচু কক মানে অরুণাচল প্রদেশ মাঝে তামাকু মানে ইমু স্যামু দা না জি দু হাজি নানে অরুণাচল প্রদেশ গভর্নমেন্ট মাঝে হেলথ অনে ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মে লাতেগা নে আলি লাতেগা লা তামাকু মা গভর্নমেন্ট তামাকো এম আই কমিউনিটি হেলথ সেন্টার সিএসসি পিএসসি সব সেন্টার মেডিকেল কলেজ দোনে প্রাইভেট তামাকো খেপাগাদা লাহগা আতিকাছি নিঙি দোনে কিসা ইমু কেবানে আলাতিয়া আচু আহজি নানি ডিপার্টমেন্ট মে লাগাদা আহগা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আনব্রমে আতিকাছি ইমু প্রাওয়ে জতাগা ইয় আ জতা উমেবু আরোদানে দুইমুখ এমএলএ নাপাম বিবেক মেবুনি বলেরো গাড়ি মেগে লগেনে গুমতাশি অফিস মা হাগামাহ লাগানে আবে সাং দুপোটা ধনে তারাশো সিও অফিস মাবু আলি গাড়ি হাও দা লাহয়াগাবাদা আহগা এমএলএ মে আন্দুমা আলি গাড়ি হাইগাবানে তানো প্রাউন গাজিদানে গুমতাশি অফিস মা জি আজাবাবো নম্বরমে লাগাদা আহগা অরুণাচল প্রদেশ মা আই টি এ আজিতিও চিপুয়া চিচাগাও চা নীতি আয়োগ মেম্বর ডাক্তার জোরাম আনিয়া মেবুনি ইটানগর মানে মিটিং চিনেগামা নীতি আয়োগ চিফ এক্সিকিউটিভ অফিসার নিধি ছিবার প্লানিং কমিশনার সনাম চম্বে দোনে ইকিসা ইমু ব্রাগে গিগাবাদা লাহগা নির্জুলিমা চি ভেটেনারি এইড সেন্টার ম্যাম আনিয়া রায়ো দিক্রং দোনে নির্জুলিমা চি ইকিসা কলোনি মামা আগুতে গেনে আমি মেসে একো বঙ্গেশা লাপ্রাগে উখ এম্বে মানে বিহচা ইঞ্জেকশন তামা ঠাহাগাদে দা আহগা আলি ঠাহাগাদে মাহ ভেটেনারি অ্যাসিস্ট্যান্ট পারো কে তাচা ম্যাম আমি মেসে নি পুঙা আদে হচ্ছি পয়া লাখে গেবানে এছাহ ভ্যাকসিন তামা ঠাহাজি মা আমি মেসে মায়া পঞ্চায়েত লিডার আলম্বর দোনে সেলফ হেল্প গ্রুপ আলম্বর মে আরো জি না লাগা দা আহগা ডিস্ট্রিক্ট মানে মেলেরিয়া এম বেঙা বা আলি হচ্ছি পয়া ট্রেনিং প্রোগ্রাম গেবুনি নামসাই ডিস্ট্রিক্ট মাঝে নামসাই আতিকোনে আখাপগাম বা দিশি শিয়ার খাম্পামে আহাবাদা আহগা ট্রেনিং আহিততিয়া ইমা লম্বমে ইনু এচার কাহা আনি হকানি মাছি নুনে অ মেলেরিয়া মিঙি ইয়গামি চিপো আছু সুগাই বদা লা হগা আতিকাচি বড় আজপ আজপ্রম বহু চিপো পলিটিক্যাল পার্টি আলম্বমে আরও একাজি আরুন দাগা কব আপার শিয়াং ডিসি ধনে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আজা তালো জেরাং মেপুনি ইংকিং আতিকোনে এস আই আর আখাও চিপো মিটিং চিনেগা মাহ লাগানে পলিটিক্যাল পার্টি আলম্বমে এনে আকোকোচে ব্লক লেভেল এজেন্ট বিএলএ আলম্বর এস আই আর চিপো ট্রেনিং আহিজি না লাগাদা আহগা এটা নিচি আইপিএল ম্যাচ মা অম্বত ইমুবাজান আশ্রমিনী মা হায়দ্রাবাদ মানে সানরাইজার হায়দ্রাবাদ নে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মে এমাগাই বউ মাহ বুনি আহমেদাবাদ মানে চেন্নাই সুপার কিংস মে গুজরাট টাইটান্স গানে ইউ হু খিনি রান মানে আনহি তগাবাদা আহগা টাইটান্স মে মাওকাই আনি হু খিনি রান হুতেগা বামা সুপার কিংস মে হলস ওভার মা মাহু কাপ হু রান হুতেগা মানে এম এবগা বাচিদা আহগা আমহ মোহাম্মদ সিরাজ আ ম্যাচ মাঝে প্লেয়ার অফ দ্য ম্যাচ আজিগা বাদা আহগা এতানিসি ইদুমিজমি আহো আলিমাও দবাই এচা আকাশবাণী ইটানগর ডিব্রুগড় নালে ইদুমিজমি প্রোগ্রামা এচমতা আসে আহ সখিয়া মাহ এতানি হ্যান্দ তেতেলে মেনাচে

এর আকাশবাণী ইটানগর ডিব্রুগড় মচৌসা ডুবাত রংবঙা মে জিলিং রংখানী তারিখ পং হাজানীরা খোক্রক পং আর রংজা বলাইবি খুমনি থরনাংসো তংসা প্রোগ্রাম তফাংরাই মচৌ রংজা রুংলং রোকং কনকামাইর ইন্ডিয়ানে সাইপ্রাস মূনৈ তুমকং রহোম পেং লিম মর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী র মচৌসা নিউ দিল্লি নং সাইপ্রাস প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টো দলিডিস জাম রফান রানৈ রুনৈ ম আরং মানৈ পর মূকা ম আরং ইসুস্তা মান রফান রুজু ওয়ালং ওয়ানৈ রফান চি হৈ ম বলিবাই এগ্রিমেন্ট নং সিগনেচার কুড়ি রৌ রকু চি মরক সাইপ্রাস প্রেসিডেন্ট ক্রিস্টো ডব্লিউডিস প ইন্ডিয়া নং রংবলৈ রাং রাত প্রজু আপি জাম সাইপ্রাস ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার ডক্টর কনস্টান্টিনোস কম্বোস নৈ ট্রান্সপোর্ট রা কমিউনিকেশন ওয়ার্কস মিনিস্টার অ্যালেক্সিস ওয়াফিডিস রা পরম সিনিয়র অফিসার্স মহিয়ং নৈ বিজনেসম্যান মহিয়ং নাং আর হাই লেভেল ডেলিগেশন মহিয়ং ডব রাত সাইপ্রাস প্রেসিডেন্ট র ইন্ডিয়া প আফং রাইক রজু আপি রং জাক নিউ দিল্লি নং রাষ্ট্রপতি ভবন নং ইন্ডিয়ান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু জাম রহমজি অরুণাচল প্রদেশ সুরকরিবং হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্টেট ওপমবং হসপিটাল তামনৈ হেলথ কেয়ার তামপ স্ট্রিক্ট টোবাকো ফ্রি জোনস তৈয়ংত আর ইর অর্ডার প সিগারেটস এন্ড আদার টোবাকো প্রোডাক্টস অ্যাক্ট 2003 জাখুম ম রোখেপ কানুন প ওয়ার্ড অফ ডিস্ট্রিক্ট তামনং রাংসাতকৌ তারিখ মসো গভর্নমেন্ট হসপিটাল তামমনৈ কমিউনিটি হেলথ কেয়ার তামরা সাব সেন্টার্স মেডিকেল কলেজেস তামমনৈ প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটিস তাম ম সেহেরুমো ফান্ত পরম ইর কাম্প সমুদ্রে তৈয়ং রংম সিংমুং ওয়ং মৈরনৈ আরাক মহিয়ং রা পরজু হেলথ কেয়ার ওয়ার্কার্স মহিয়ং র করুম কুনং রং মরৌ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট র মহিয়ং মরো খেপ 14th দৈমুক এমএলএ নাবম বিবেক র মনীষা গুমটু সার্কেল অফিসার অফিস মরৌ আনিয়া বোলেরো গাড়ি প আপি ফং কম রি কুত পরজু মসৌ ফানবাই তনং রিমিকিং তামনং সুরকি কামসুম প আরং সতাইর আর সিংমুং মৈম কামসুম কুর সুরকি অফিস তাম ম হোহাই প কুদাক আছিং হর নাবম বিবেক র কাকাম কুত পরিজু এমএলএ র ইরুমন ফান্ত থৌবানিছি নিফৈ সিজানং মচৌং এসোহন হোহাই প সংদুক পোটা সার্কেল মনৈ তারাসু সার্কেল হা মদব কুচি মো ফান্ত পরতুম নং এমএলএ র বোলেরো গাড়ি প আপি নন ম রি রৌ কু খা ম গুমটো সার্কেল অফিস ওং অফিসার্স মৈ র কাই রন তং ইর গাড়ি র আরং অফিসার মৈ প হিট রৌ সিংমু ওং মৈ ম কাম সুম কুচি মরৌ অফিসার্স মৈ র ফান্ত নীতি আয়োগ মেম্বর ডক্টর জোরাম আনিয়া র ইনস্টিটিউট অফ ফর ট্রান্সফর্মিং অরুণাচল প্রদেশ আইটিএ প মানম কামু নং রাফানমু মরৌ মনৈসা হাই লেভেল মিটিং তথুংত নং নীতি আয়োগ চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও নিধি চেব্বার নৈ প্ল্যানিং কমিশন সোনম চাম্বি রা পরম বলাং মহিং আতং জংত সাফ ন্যাশনাল মেলেরিয়া এলিমিনেশন ভেরিফিকেশন কামু নং সরোম রাম রিজনাল ট্রেনিং প মনৈসা নামসাই হা নং তথুংত ইর ট্রেনিং প নামসাই ডিস্ট্রিক্ট ডিসি সি আর খাম্পা র খুলিত পাং হাজানেরা খরনৈ পাং মসো ডিস্ট্রিক্ট সাস্টেনিং জিরো ইন্ডিজিনাস মেলেরিয়া কেসেস প তকম মরৌ ট্রেনিং প তথুং তাইত নং সের তৌখাক ডিস্ট্রিক্ট তামর জিরো ইন্ডিজিনাস মেলেরিয়া কেসেস নুং ডিস্ট্রিক্ট তামবং মহিয়ং কচু ত মোফান্ত আর সাস্টেনিং মেলেরিয়া ফ্রি স্টেটাস ত্রয়ং মনৈ প্রজু মেলেরিয়া প রিলিংজে চিবং তংম কাম সোম চি মরৌ মহিয়ং রৌত আপার সিয়ং ডিসি কাম ডিইও তালো জিরং র মনৈসা জিংখ্যং হানং ডিসি অফিস কনফারেন্স হল নং ইলেকট্রাল রোলস স্পেশাল
intensive revision SIR kamung nang meeting tatung te preju onachil pradesh nang SIR kam sumchi manpo phanukuto revision kam po ahuma sumkarakma political parties tam po arang kayanglang ngo DC ro phantanang political parties tamang mahiang ro training program po tatung lo re SIR kaulam ma boot level officers heng ma hohai kunang chi mai boot level agents mai po thaglang moro party wang mai heng moro to aro SIR kam somnang heads of department tam no nei political parties tam mang mai heng ro krum kunang rang achi moro DC kam district election officer DEO talo jirang ro phan to IPL cricket nang machurangja Hyderabad nang Sunrisers Hyderabad team nei Royal Challengers Bengaluru team tung nang ralongchi ira khelp rangja snat baji ra sumsei minutes nang tafangchi ira kachai nang manei rangja Gujarat Capital Ahmedabad ha nang Narendra Modi Stadium nang Gujarat Titans team ro Chennai Super Kings team po 89 runs ma cheitung ro to Gujarat Titans 20 over khel nang kachai buklo 229 runs manro wabli khilari out jangt prahi maso Chennai Super Kings 20 over khel nang 13.4 overs nang 140 runs dai manro wadop khilari aur kayang on to ngoro to Mohammad Siraj player of the match ever bolap to rungrang Itana Tumra.